শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 22শে সেপ্টেম্বর মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। একটি বিশাল ও শক্তিশালী তাইফুন জাপানের ইজু দ্বীপপুঞ্জের খুব কাছে রয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি টোকিও জেলার ইজু দ্বীপপুঞ্জের ওশিমা শহরের জন্য পঞ্চম স্তরের জরুরি সতর্কতা জারি করেছে। সংস্থাটির কর্মকর্তারা জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। পঞ্চম স্তরের জরুরি সতর্কতা হল আবহাওয়া এজেন্সির 1 থেকে 5 ভিত্তিক স্কেলে সর্বোচ্চ সতর্কতার স্তর। কিছু প্রত্যন্ত অঞ্চলে ইতোমধ্যেই ভূমিধস ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এজেন্সির কর্মকর্তারা নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়া যদি অত্যন্ত বিপজ্জনক মনে হয়, তবে পাহাড়ের খাড়া ঢাল ও ঝর্ণা থেকে যথাসম্ভব দূরে সরে যেতে অথবা ভবনের উঁচু তলায় চলে যেতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন। কান্ত অঞ্চলে ইতোমধ্যেই বাড়িঘরের ক্ষতি হয়েছে। টোকিওর পূর্বে চিবা জেলার সাকুরা শহরে একটি বাড়ির পেছনের পাহাড়ের ঢাল ধসে পড়ে প্রায় 10 মিটার এলাকা চাপা পড়েছে এবং বাড়িটির জানালাগুলো ভেঙে গেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে সোমবার দুপুর পর্যন্ত তাইফুন দুজুয়ান জাপানের দক্ষিণের জলভাগের ওপর দিয়ে ঘন্টায় 25 কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। কান্তো, কোশিন, তোকাই এবং তোহুকু অঞ্চলে ব্রজসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো স্থানে ঘন্টায় 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া কর্মকর্তারা ভূমিধস ও প্রবল বাতাসের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা নিচু এলাকায় বন্যা, ফুলে ওঠা বা উপচে পড়া নদী এবং উঁচু ঢেউ সম্পর্কেও জনগণকে সতর্ক করছেন। জাপান সরকারের তথ্য মতে দেশটির মোট জনসংখ্যার মধ্যে 65 বছর বা তার বেশি বয়সী মানুষের হার নতুন রেকর্ড ছুঁয়েছে। একই সাথে প্রবীণ কর্মজীবী মানুষের সংখ্যাও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার জাপানে বয়স্কদের প্রতি সম্মান দিবস পালনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী 15ই সেপ্টেম্বর পর্যন্ত জাপানে 65 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল 36.24 মিলিয়ন, যা 2025 সালের তুলনায় প্রায় 20,000 বেশি। মোট জনসংখ্যার মধ্যে প্রবীণদের হার ছিল রেকর্ড 29.6%, যা গত বছরের তুলনায় 0.2 শতাংশ পয়েন্ট বেশি। জাতিসংঘের প্রকাশিত পূর্বাভাসের ভিত্তিতে 40 মিলিয়নের বেশি জনসংখ্যা বিশিষ্ট 39টি দেশের মধ্যে প্রবীণদের এই অনুপাত ছিল সর্বোচ্চ বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। মন্ত্রণালয়ের অপর এক সমীক্ষায় দেখা গেছে জাপানে প্রবীণ কর্মজীবীদের সংখ্যা গত বছর রেকর্ড 9.43 মিলিয়নে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 1,30,000 বেশি। 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণদের মধ্যে কর্মসংস্থানের হার ছিল 26%, যা আগের বছরের চেয়ে 0.3 শতাংশ পয়েন্ট বেশি।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। কয়েক দশক আগে উত্তর কোরিয়া চরদের মাধ্যমে অপহৃত জাপানি নাগরিকদের দুই আত্মীয় সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জাপান ত্যাগ করেছেন। অবশিষ্ট অপহৃত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় তারা মার্কিন সরকারি কর্মকর্তা ও আইন প্রণেতাদের সহযোগিতা চাওয়ার পরিকল্পনা করছেন। দুই আত্মীয়ের একজন হলেন ইয়োকোতা তাকুইয়া, যিনি অপহৃত ব্যক্তিদের পরিবারবর্গের একটি সংগঠনের নেতৃত্বে রয়েছেন। তার বড় বোন মেগুমি জুনিয়র হাইস্কুলের প্রথম বর্ষের ছাত্রী থাকা অবস্থায় অপহৃত হয়েছিলেন। অপরজন হলেন ইজুকা কোইচিরো, যার মা তাগুচি ইয়াইকোকে অপহরণ করা হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র এক বছর। তারা দুজন স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করছেন। এই সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা নিউ ইয়র্কে সমবেত হবেন। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, চলমান সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত জানিয়েছে তেহরান। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টে ঘোষণা দেন। এই পরিষদ ইরানে কূটনীতি ও জাতীয় প্রতিরক্ষা তত্ত্বাবধান করে থাকে। সাতটি শর্তের সবকটি পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি, তবে তিনি লিখেছেন যে ওয়াশিংটন যদি নিজেদের তৈরি করা এই সংকট থেকে বেরিয়ে আসতে এবং আরও বেশি জড়িয়ে পড়া এড়াতে চায়, তবে ইরানের অধিকার ও শর্তাবলী মেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এই পোস্টটি করার আগে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, মধ্যস্থতাকারী দেশ কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শর্তগুলো জানানো হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছেন তারা। তিনি ইরানের দাবি করা শর্তগুলোর তালিকা দিয়েছেন, যার মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধের অবসান এবং অবরুদ্ধ করে রাখা সম্পদ মুক্তি দেওয়া। তিনি একটি চূড়ান্ত যুদ্ধের জন্য ইরানের প্রস্তুতির বিষয়টিও জানিয়েছেন। এই শর্তগুলো শেষ পর্যন্ত আলোচনার পুনরারম্ভের দিকে নিয়ে যাবে কিনা তা এখন দেখার বিষয়। উত্তর কোরিয়া কিভাবে নিষেধাজ্ঞা এড়াচ্ছে তা পর্যবেক্ষণকারী একটি দল জানিয়েছে। 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ায় কর্মরত উত্তর কোরিয়ার শ্রমিকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দলটি আরও জানায়, এই শ্রমিকদের মধ্যে কেউ কেউ সামরিক কাজে ব্যবহারের জন্য ড্রোন তৈরিতে নিয়োজিত রয়েছে। বহুপাক্ষিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দল গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ 11টি দেশ এই দলটি গঠন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের শেষ নাগাদ আনুমানিক 15,000 থেকে 30,000 উত্তর কোরীয় নাগরিক রাশিয়ায় কর্মরত ছিলেন। এতে বলা হয়েছে, এই শ্রমিকদের মধ্যে একটি বিশেষ দল রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে অবস্থিত আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিয়োজিত রয়েছে, যেখানে তারা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রুশ সশস্ত্র বাহিনীকে সরবরাহ করা সামরিক ড্রোন উৎপাদনের সাথে জড়িত। প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালে রাশিয়া শিক্ষার্থী ভিসাধারীদের কাজ করার অনুমতি দিয়ে আইন সংশোধন করার পর এই সংখ্যা বৃদ্ধি পায়। আইনটির সুযোগ নিয়ে উত্তর কোরীয় কর্মীদের শিক্ষার্থী সাজিয়ে কাজে লাগানোর একটি ফন্দি আটা হয়েছিল।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া, কেমন আছেন শ্রোতা বন্ধু? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে আমাদের সঙ্গী আজ আপনারা সবাই।
0: আজ এই আসরের 30তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে ঘটে যাওয়া বা ঘটতে যাওয়া একাধিক কর্মকাণ্ডের কথা একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়।
1: আমাদের এই অনুষ্ঠানের মূল চরিত্র ভিয়েতনামি মেয়ে তাম, একই ভাড়াটে বাড়িতে বসবাসকারী চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে আজ এসেছে একটি ক্যাফেতে। ইউকি নামের একজন জাপানি সঙ্গীত শিক্ষার্থীর সঙ্গে ভিয়েতনামে তামের দেখা হয়েছিল, সে কথাই আজ সে জানাচ্ছে।
0: তাহলে চলুন শুনি 30তম পাঠের কথোপকথন।
2: タム、ユウキさんとどこで会ったの？
3: ベトナムです。小学校でボランティアをしました。一緒に歌ったり踊ったりしました。
2: そうだったの。
3: はい。ユウキさんに会いたいです。
0: エバレプロティティラインエルオルトジェネナワジャク。
1: ウェットレスバドカネナリコルミパルフェニエシェボルレン。
2: メロンパフェでございます。
0: এই নিন আপনাদের অর্ডার করা মেলন পারফে।
1: তাম তখন বিষয় প্রকাশ করে বলে,
0: দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু।
1: খাবার খেতে খেতে মিয়া জিজ্ঞেস করলো,
0: তাম সান, ইউকি সানের সঙ্গে প্রথম কোথায় আপনার দেখা হয়েছিল?
1: তাম উত্তর দিল,
3: ভিয়েতনামে।
0: আমরা একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবকের কাজ করতাম। আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি।
1: একথা শুনে মিয়া বলল,
0: আচ্ছা তাই নাকি।
1: তাম বলে চলল,
0: হ্যাঁ আমি ইউকি সানের সঙ্গে আবার দেখা করতে চাই।
1: অতীতের চমৎকার স্মৃতি। তাম এবং ইউকি স্কুলের বাচ্চাদের সঙ্গে একত্রে নাচ গান করছে,
0: আর কামনা করি ওদের দুজনের মধ্যে যেন আবার সাক্ষাৎ ঘটে। আজকের মূল বাক্য হচ্ছে আমরা একসঙ্গে গান গেয়েছি, নেচেছি। এই প্যাটার্নটি শিখে নিলে আপনারা অতীত বা ভবিষ্যতের একাধিক কর্মকাণ্ডের কথা জাপানিতে একটি বাক্যের মাধ্যমেই প্রকাশ করতে পারবেন। মূল বাক্যের উপাদানগুলো বিশ্লেষণ করা যাক।
4: ইশ্বনি
0: মানে হল একসঙ্গে,
4: উতাত্তারি
0: এই ক্রিয়ারূপটি আসলে গান গাওয়া বা
4: উতাউ
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: যোগ করে গঠন করা হয়েছে। একইভাবে
4: ওদোত্তারি
0: ক্রিয়ারূপটি গঠিত হয়েছে নাচা বা
4: ওদোরু
0: ক্রিয়াপদের সঙ্গে
4: তারি
0: অনুসর্গ যুক্ত করার মাধ্যমে। সবশেষে থাকা
4: শিমাশিতা
0: কথাটির অর্থ করেছি। এবারে আজকের পয়েন্ট, বেশ কিছু কর্মকাণ্ডের মধ্য থেকে কয়েকটি কাজের উল্লেখ করার সময় ক্রিয়ার
4: তারি
0: রূপ ব্যবহার করতে হয়। যে কোনো ক্রিয়ার তে রূপ থেকে তে অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন তারি।
1: মূল বাক্যে আমরা দেখেছি তাম এবং ইউকি একসঙ্গে যা কিছু করেছে তার মধ্য থেকে দুটি কাজের উল্লেখ করেছে তাম, সেগুলো হলো গান করা এবং নাচা। তাই সে বলেছে উতাত্তারি ওদোত্তারি।
0: আর যেহেতু এসব কাজ অতীতে ঘটেছে তাই সে বাক্যের শেষে বলেছে করেছি মানে
4: শিমাশিতা।
1: শ্রোতা বন্ধু, তাহলে আপনারাও চেষ্টা করুন, শুনে শুনে বলুন।
4: উতাত্তারি ওদোত্তারি শিমাশিতা,
0: এবারে একটি নমুনা সংলাপ। একজন পর্যটক জানাচ্ছেন হোক্কাইদো গিয়ে তিনি কি কি করতে চান।
5: হোক্কাইদো তে নানি ও শিমাসু কা? হাইকিং ও শিতারি ওনসেন নি হাইত্তারি শিতাই দেসু।
0: কথাগুলোর অর্থ এরকম,
5: হোক্কাইদোতে নানি ও শিমাসু কা?
1: হোক্কাইদোতে কি কি করবেন?
4: হোক্কাইদোতে
0: মানে হচ্ছে হোক্কাইদোতে,
4: 何をしますか？
0: অর্থ হলো কি কি করবেন?
5: ハイキングをしたり、温泉に入ったりしたいです。
1: ハイキングから、উষ্ণ প্রস্রবণে স্নান করা ইত্যাদি করতে চাই。
4: ハイキングをしたり。
0: কথাটি হলো
4: ハイキングをする。
0: অর্থাৎ ハイキングバピクニック করা ক্রিয়াটির তারি রূপ。আবার
4: 温泉に入ったり。
0: কথাটি
4: 温泉に入る。
0: বা উষ্ণ প্রস্রবণে স্নান করা ক্রিয়াটির তারি রূপ। এই বাক্যে বক্তা তার ইচ্ছার কথা জানাচ্ছেন বলে বাক্যের শেষে তিনি বলেছেন করতে চাই বা
4: স্টাই দেস।
0: খেয়াল করেছেন তো, তারি রূপটি অতীত বা ভবিষ্যৎ উভয় সময়ের জন্য ব্যবহৃত হতে পারে।
1: এবার তাহলে বন্ধুরা শুনে শুনে বলুন।
4: ハイキングをしたり、温泉に入ったりしたいです。
0: আরও উদাহরণ দেয়া যাক। মনে করুন, আপনি ওকিনাওয়া ভ্রমণ করে ফেরার পর কেউ জানতে চাইল সেখানে আপনি কি কি করেছেন। আপনি যদি বলতে চান, আমি সেখানে কেনাকাটা করেছি আর সমুদ্রে স্নান করেছি, তাহলে জাপানিতে কিভাবে বলবেন? জানিয়ে রাখি, কেনাকাটা বা শপিং করা মানে হল
4: কাইমোনো সুরু।
0: আবার এই
4: সুরু
0: বা করা অংশটির তারি রূপ হচ্ছে
4: স্টারি।
0: অন্যদিকে সমুদ্রে স্নান করা কথাটির জাপানি
4: উমি দে ওয়োগু।
0: এখানে স্নান করা অংশটির তারি রূপ হবে
4: ওয়োই দারি।
0: এবার তাহলে চেষ্টা করুন।
5: কাইমোনো ও শিতারি উমি দে ওয়োই দারি শিমাশিতা।
0: এবারে আজকের বোনাস বাক্য। রেস্তোরাঁয় মেলন পারফে নামক খাবারটি দেখে তাম এই কথাটি বলেছে, কথাটির অর্থ দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু। খাওয়ার সময় কোনো কিছু সুস্বাদু লাগলে বলুন
4: ঐশি।
0: কিন্তু মুখে দেওয়ার আগে শুধু দৃষ্টির বিচারেই যদি বলতে চান যে দেখতে সুস্বাদু মনে হচ্ছে, তাহলে বলুন
4: ঐশ।
1: এবার আপনাদের পালা।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
3: মেলন পাফে দে গোজাইমাস। ওইসো।
2: তামু, ইউকি সান তো দোকো দে আত্তা নো?
3: বেতনাম দেস। শোগাক্কো দে ভলান্টিয়া ও শিমাশিতা। ইশশো নি উতাত্তারি, ওদোত্তারি শিমাশিতা।
2: সো দাত্তা নো?
3: হাই। ゆうきさんに会いたいです。
5: 食いしん坊カイトにお任せ。
1: エバレルパーボカイトアプナルボジョンビシャロード。
0: আজকের নাট্যাংশে তাম এবং মিয়া মেলন পারফে খেয়েছে, তাই চলুন জাপানের মিষ্টান্ন সম্পর্কে আজ আলোচনা করা যাক।
1: সব রকমের মিষ্টান্নই জাপানে পাওয়া যায়, তা সে হোক প্রথাগত জাপানি মিষ্টান্ন অথবা পশ্চিমা ধাঁচের মিষ্টি খাবার বা কনফেকশনারি পণ্য।
0: ঠিকই বলেছেন, তবে পশ্চিমা ধাঁচের বলে পরিচিত অনেক খাবারই কিন্তু বলতে গেলে জাপানে আলাদা রকম নিজস্বতা পেয়েছে। যেমন ধরুন সওতো কেইকি, এটা দেখতে স্ট্রবেরি শর্ট কেকের মতো হলেও এতে ব্যবহার করা হয় স্পঞ্জ কেক। চালের পিঠা, চালের ক্র্যাকার বা মচমচে পাপড় জাতীয় খাবার এবং বিন পেস্ট অর্থাৎ শিমবিচি বা ডাল জাতীয় সর্ষের হালুয়া ভর্তি পুলি পিঠা আবহমান কাল ধরেই জাপানের ঘরে ঘরে জনপ্রিয়। এছাড়াও রয়েছে মৌসুমি কিছু খাবার, যেমন গরমের দিনে বরফ চেঁচে নিয়ে তৈরি কুলফি আর শীতকালে সুইট রেড বিন স্যুপ। জাপানের মিষ্টান্ন শুধু যে খেতে সুস্বাদু তাই নয়, দেখতেও এগুলো ভারী সুন্দর। বসন্তকালে প্রায় সব খাবারে চেরি ফুলের আবহ ফুটিয়ে তোলা হয়, আবার গ্রীষ্মকালে তৈরি করা পিঠাগুলোতে ফুটে ওঠে তারা ভরা রাতের আকাশ অথবা শুভ্র ঝর্ণাধারার প্রতিচ্ছবি।
1: কাজেই বন্ধুরা, আমরা আশা করব যে আপনারা কখনো জাপানে বেড়াতে এলে অবশ্যই জাপানি বাহারি মিষ্টান্নের স্বাদ, সৌরভ আর সৌন্দর্য উপভোগ করে যাবেন।
0: এই ছিল আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন অবশ্যই।
1: তাহলে আগামী আসরে দেখা হবে।
6: টোকিও থেকে お送りします。
7: This is NHK World.
6: Radio Japan, Tokyo.